0: You are.
1: Dit is Dennis Mooij van de ANWB. Vooral vertraging op de A4, daar kom ik zo bij. Eerst de A2 vanuit Utrecht naar Den Bosch. Tussen Vianen en Beest 20 minuten vertraging door een ongeluk. Weg is wel weer vrij. Dan de A4 Rotterdam-Antwerpen. Tussen de afrit Tolen en Knoopend Markizaat ruim 3 kwartier vertraging. Er staat een vrachtwagen met 2 klapbanden. De rechterrijstrook is daar dicht. A12 naar Duitsland. Voor de grensovergang bij Zevenaar heb je nu 1/2 uur vertraging. En op de A58 Breda-Tilburg. Tussen Knoopend Galder en Tilburg-Reeshof doe je er 10 minuten langer over. En tot zover de ANWB Verkeersinformatie.
2: उजाला रेडियो डीएबी प्लस पर देश भर में सुनाई देता है तू बता दे सबको इसे बताते हैं ओ तो मैं तू सुन सके तू घर में सुन सके है उजाला रेडियो और उजाला रेडियो साथ में ले जाइए तू चाहे जहां पर जाइए तू जान है तो उजाला रेडियो

0: मैंने कहा आ,
1: मैंने कहा जा,
0: मिलकर बना आ जा। मैंने कहा आ,
1: मैंने कहा जा,
0: मिलकर बना आ जा। मैंने कहा आ,
1: मैंने कहा ना,
0: मैंने सुना आ आ आ चोरी आ आ आ चोरी आ आ आ चोरिया।
1: जा जा जा छोरा जा जा जा छोरा जा जा जा छोरा जा।
0: आ आ आ चोरी आ आ आ चोरी आ आ आ चोरिया।
1: जा जा जा छोरा जा जा जा छोरा जा जा जा छोरा जा।
2: You are.
3: Ujala Radio, headlines. Spanje vraagt Frontex hulp bij migrantencontrole in Ceuta. De Verenigde Staten wil via Pentagon en Betancourt aandeel in 17 Venezolaanse olievelden verwerven. Venezuela overweegt OPEC te verlaten. Een naakte vrouw reed door het hek bij Eindhoven Airport en belandde tussen vliegtuigen. Marechaussee verleende zorg. Vanaf dinsdag sluit het Amsterdam-Rijnkanaal 's nachts voor grote schepen en gevaarlijke stoffen. Omzetverlies kan €1800 per schip per dag zijn. En tot zover de headlines op Ujala Radio.